0: শিশু হসিলে দুনিয়া হসে, শিশু হি তো ভবিষ্যৎ, শ্রম নুহে তাকু হসি হসাইবা, বড়াই অভয় হাত।
1: তাটিকি ওঠে সপন কেতে মাপিছু কি কেবে আমে, তামন কথা পড়িনু কেবে, কি সুযোগ দেইছু আমে।
0: শিশুর চপলতাকু আমে কেবে বি দেখি পারিনু বলি কহিলে কিছু বি অত্যুক্তি হেব নাহি।
1: শিশু মানে হি তো দেশর ভবিষ্যৎ, শিশুর হস তার দোরটি ওঠর লক্ষ্য নিহাতি ভাবে আমি জানিবা উচিত।
0: সুন্দর স্বপ্ন যেউঠি থাকে, উন্নত সমাজ গঠনর ভিত্তিপ্রস্থ যেউঠি গড়ি উঠি থাকে, সেই সৌধর মূলদুয়া হি তো শিশু।
1: শিশু হি সমস্তঙ্কর আদরর গোটিয়ে নাম। তেবে আজির বর্ণালীর সংযোগর অধ্যায়কু স্বাগত করুছু আমি দুহে।
0: মোরঞ্জন
1: মু ভাগ্যলতা,
0: নমস্কার।

0: El Nino has begun and will intensify into the end of the year, potentially to historic strength. And with that, it's back to you, Sunil.
1: Thank you, Subhadra. And now before we end the bulletin, the headlines once again. Centre signs historic tripartite MOU with Assam and Nagaland governments for exploration and production of crude oil and natural gas in the two states. Government issues advisory about growing threat of cyber criminals using artificial intelligence to bypass security systems and target financial infrastructure. External Affairs Minister S. Jaishankar calls for diversified supply chains and greater international cooperation amid ongoing conflicts. US President Donald Trump calls off new military strikes on Iran, citing breakthrough in talks to end war. Hosts England to take on Sri Lanka in opening match of ICC Women's T20 Cricket World Cup in Birmingham today. And in football, co-hosts Mexico beat South Africa 2-0 in inaugural match of FIFA World Cup 2026. And with that, we end the morning news. Have a nice day.
2: শুনিলে প্ৰথমে সমাচার প্রভাত এবং পরে পরে মর্নিং নিউজ রিলে করে প্রচার কলু আকাশবাণী দিল্লির শ্রোতা মানে কার্যক্রম শুণুচ্ছন্তি আকাশবাণী জয়পুর কেন্দ্রলু।
3: আচ্ছা দাসবাবু, আপনার ঘর তো 1970 তৈরি হয়েছিল, রাইট?
4: হ্যাঁ। এই পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
3: আরে এটা একদম সিম্পল, এবং সেইটি মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাট সিমেন্ট উপরে
5: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাট সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
6: এবে সিএনজি ভরি করন্তু সিধা সঞ্জয়
7: গেল গ্যাস সিএনজি স্টেশন রে। সিএনজি ভরন্তু এবং পয়সা আপে আপনক ফিউল ওয়ালেট রু পয়ঠ হই জিবো। অটো পাই 10000 টাকা, কার ও ছোট জানা পাই 15000 টাকা, ও বাস তথা বড় জানা পাই 20000 টাকা পর্যন্ত লাভ উঠান্তু। যাহা কেবল নুয়া সিএনজি গাড়ি কিংবা সিএনজি কিট লগাইলে সীমিত সময় পাই উপলব্ধ।
6: অধিক জানিবা পাই কল করন্তু 1800102922।
2: আকাশবাণী জয়পুর প্রচার করেছু সুর লহরি। আজি এথিরে শুণন্তু গৌরহরি দলাইঙ্ক রচনারু কেতোটি গীত। এই ক্রমরে প্রথমে শিল্পী প্রদীপ কুমার মিশ্র।

শুনিলে হিন্দী কথাচিত্রর গীত গীতিধারা ক্রমরে আপন মানে কার্যক্রম শুণুছন্তি আকাশবাণী জয়পুর কেন্দ্রর বর্তমান প্রচার করুছু কেতোটি ওড়িয়া কথাচিত্রর গীত সপ্তধারা ক্রমরে।

আখি মো আইনা। এই কথাচিত্রর গীতটি শুনেছেন শিল্পীমানী হলে সোনু নিগম এবং পামেলা জেন, গীতিকার দেবদাস ছোটরায়, সঙ্গীত দীপক কুমার।

নারী নুহে তু নারায়ণী। এই কথা চিত্রাল গীতটি শুনলে শিল্পী কুমার বাপী কণ্ঠে। গীত এবং সঙ্গীত লা স্বরূপ নায়ক। পরবর্তী শিল্পী মানে হলে সোনু নিগম এবং ইরা মহান্তি। গীত এবং সঙ্গীত স্বরূপ নায়ক। কথাচিত্র সকল তীর্থ তো চরণে।

0: আকাশবাণী জয়পুর প্রচার করেছে কেতুটি সুগম সঙ্গীত। শুনন্তু কিছু সূচনা পরে।
1: পশুপক্ষীঙ্কু অংশুঘাতরু রক্ষা করিবা পাই কিছু উপায়।
2: অংশুঘাত নহেবা পাই দিন এগারটারু অপরাহ্ন তিনিটা পর্যন্ত টাণ খরারে গৃহপালিত প্রাণীমানঙ্কু বাহারকু নছাড়ি গুহাড়রে কিংবা ছাই স্থানরে রখন্তু।
1: পশুপক্ষীঙ্কু স্বচ্ছ থন্ডা পানি পিইবাকু দিয়ন্তু এবং প্রাণীঙ্ক বিশ্রাম স্থান বা কোঠরে জলকুণ্ডর ব্যবস্থা করন্তু।
2: গুহাল কবাট ও ঝরকারে ওদা অখা ঝুলাই মঝিরে মঝিরে পানি সিঞ্চন করন্তু।
1: বুলা পশু ও পক্ষীঙ্কু অংশুঘাতরু রক্ষা করিবা পাই ঘর আগরে জলকুণ্ডর ব্যবস্থা করন্তু।
2: অংশুঘাত হেলে পশুপক্ষী মানে কিছু খান্তি নাহিঁ, পাটি বাটে নিঃশ্বাস নেবা সহিত ধকেই হুয়ন্তি, পাটিরু ও নাকপুডারু ফেণ বাহারে ও সময়ে সময়ে জিভ পদাকু বাহারি আসে।
1: অংশুঘাত আক্রান্ত প্রাণীঙ্কু তুরন্ত থন্ডা ছাই

0: 这一路干哈去你妈呢？
1: 看着他的他的路还搞得起，爸母干饭了。
2: 哎，
1: 我来搞那西单。
2: 干爹，干爹叫那搞那西单。
1: 哎，我们那里苦就吃到饱了，兄弟。
2: 那那呗，
1: 我来搞那，
2: 我来搞那西。
1: 哎呀，落去落去这边。啊。বিচিত্র রামায়ণ বিশ্বনাথ কুন্টেকর গোটে পদ উদ্ধার করেছি।
2: ভালো লেখা
1: কান্তা হরাই দশ।

0: এই কদম্ব ফুল পরীক্ষা হয়েছি তা না এ বারম্বার এ ফুলকটাকে দেখিবা মোর আবশ্যক না
1: ভাই
0: কলা বিরক্তি।

যে তিনিপুরার বিজয়ী যে রামচন্দ্র বাটরে যাও যাও গোটিয়ে কদম্ব ফুল পাইলে, মন ভিতরে বিচার কলে ইয়ে কদম্ব ফুলটি গছর সরি পড়ি যেমন শুষ্ক হয়ে যাইছে।

0: pour me qu'il y a un bon son, maintenant et bien qu'il y a un bon son, maintenant et bien qu'il y a un bon son.
1: যদি বাড়ি আমার সহিত যুদ্ধ করিয়া আসিব তাহলে সিনা আমি পারিবা না ইয়ে যদি গোটে বাড়ির চার আসিছি তাকে কোণ আমি পারিবা না আর তুমি গুম্ফা ভিতরে কাহিকি লুচছ কারণ কোন
2: হনুমান
1: কাহিকি লুচছ গুম্ফা ভিতরে আস কি চাইল দেখিবা কি আসছন্তি চাল দেখিবা কে বাড়ির চার দেখাও
3: চালন্তু চালন্তু টিকে দেখিবা চালন্তু
1: নল নীল শোষণ জাম্ববান হনুমান সমস্তে যাই দেখিছন্তি আরে কিড়ে সুন্দর মূরতি কিড়ে সৌন্দর্য আহা নবদুর্বা দল কান্তি হে প্রভু
3: জটা বলকল ধারি
1: বানপ্রস্থ বেশ ধারি।

0: মানজি,
1: ঐ মামা,
0: আইলুস,
1: ঐ লিগাই,
0: আইলুস বল কলুস, বৈঠক তানে বসু, খাতা বার্তা পদে খেলে এখন চুরা লাগছি, মুখ এখান তা উতরাই দিল আছুস বলি,
1: আই বিজার আই বাবু সবুদিন সেন্তি একা
0: খাই বিজারি গালাঞ্জি খাই, কেনটা পিলা টকি মন ছ লাগা লাগিল কি,
1: আরে পিলা টকি মন কেনটি খালি বিজার করে দিলাই নি যে,
0: খাম নাম ন খলাই নি
1: কোন দা সে বড়টা টকি তো কাইটাম সে না ছুনে বাপা, মুকে একা সব করবাকে পড়ছি,
0: নাই শুন পিলাটুক মনকে বুতি মিছা পাঠাইলি শুনি কাই কি গালাই নি কাই কি,
1: আজি গালি তো বেড়া কাম চাল্লা আছে বলি করি পাঠাইলি নি, আরে
0: এটা কা আমার বুলি গালানি
1: কেনতি মা,
0: এনতা আলে সরি তো পিলাটুক কেত বর্ষেলা 12-13 বর্ষ লাগা লাচে
1: হেলা আছে তোরি,
0: নেই পাইটি করবা বতরে এলা আছ তো বলি আতি পাইটি করবা পাঠাইলি আছি কি,
1: আজি গালি ছুটি মনে স্কুল লগে ছুটি মনে হেলা আছে কি, নাই ঘরে বসি বসি কাই করবাই বলি পাঠাইলি নি,
0: এটা কা ভুল, এটা তো জইলি যাইছি
1: কেনতি মামা, সে
0: কাম করাইবা লোককে তুই কাম পাঠাইবা লোককে খাই পাই বলে 14 বরস তানু আমার যদি তলকে যদি জন পিলাটু করে বাইকি নাই সেমন শিশু কি নাই, শিশু লোক মুনি কোনটি যাই করে কাম ধান্দা ন করবার আছে, কাম ধান্দা করলে সেটা বাধা
1: সত্যি কি,
0: সত্যি নয় বলে সেটা কাইটা আমি জবরদস্তি তাকে পাঠাইলু নি ডাবু ডাবু খামাইবাকে, সে জন্মিসা কাম করাইলানি সে মিশা বুতি হিসাবে কাম করাইলানি ডাবু দিলানি দুই লোক দেখো দোষী, যদি আমি সেমনকে যদি কাম ধান্দা ভিতরে পুরাই দেবু বলে সেমনের পাঠ পড়ি পারত কি
1: তাঁর
0: বুদ্ধি কেনা করে আছি সেটা দান্দাই যাইছি সেটার পরে বলি এ দান্দা ছাড়াবার আছে হেলা,
1: এ আমার টুকি মন ভোটা টিকরা এ বাটে সে বাটে বুলবাই আছে বলি করে পাঠাই তেরেলি নি, আরে
0: মা বাবা দেখবার আছে সেটা ন বুলা বলি করে সে পিলা টুকি মনকে খনে আগট করবার আছে পাঠ পড়াইবার আছে সেমন কেনতি খনে বুদ্ধি এ ভাই সে ভিতরে আমি তো দেখ আমি পাঠশাট না পড়লু আমি গদই করে আছি, আর সে মনকে পাঠশাট না পড়াই করে বুতি কুলি পাঠাই লেছি কি, আর যখন কথাবার্তা না করুনি
1: গীত
0: গীত শুনাই দেবি।

0: তরমন্দ কলা বুনা লাগি গীত শুনি করি
1: হেলা যে হে দে তুই কইলা পরা কা মুই আর গট বাবু সাং ভেটঘাট করি করি গটে ভেটঘাট আন লিয়াছে
0: দেখ শুনাই দাস
1: আলে আলে বাবু জুয়ার
2: জুয়ার
1: আলে বাবু তোমার পরিচয় খিন্ডিক দিয়া
2: মোর না হচ্ছে রশ্মি রঞ্জন পট্টনায়ক মু জনে অখিল আর মু জয়পুর ডিস্ট্রিক্ট কোর্টে প্র্যাকটিস করে
1: আলে আলে আলে বলে তুমি এ অখিল কাম তো করলাস নি
2: আজ্ঞা
1: আলে এ বাবু মোর মনে গোটে প্রশ্ন রেলা এ জন শিশু শ্রমিক বলে কাইটা বাবু
2: শিশু শ্রমিক হচ্ছে যে যে যে ছোট ছোট পুয় ঝিও মানে যে কি ল আকারে মা আইন দৃষ্টি যে মানে শিশু অটন্তি যে মানে কি 18 বর্ষ রু কম ସେମାନଙ୍କୁ ଯଦି କୌଣସି କାର୍ଯ୍ୟରେ ଲିପ୍ତ କରାଯାଉଛି ଟୁ ଗେନ୍ ମନିଟରୀ ଥିଙ୍ଗସ ସେଇଟା ହଉଛି ସେମାନଙ୍କୁ ଶିଶୁ ଶ୍ରମିକ ବୋଲି ଧରାଯିବ ସେମାନେ ଶ୍ରମିକ ବା ପରିଶ୍ରମ କରିବା କଥା ନୁହେଁ କାହିଁକି ନା 18 ବର୍ଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ସେମାନଙ୍କର ରାଇଟ୍ସ ଅଛି ସେମାନଙ୍କର ଏଜୁକେସନ ରାଇଟ୍ ଅଛି ସେମାନେ ଶିକ୍ଷା ନେବା କଥା ତାଙ୍କର ସ୍ୱାସ୍ଥ୍ୟ ରାଇଟ୍ ଅଛି ସେମାନେ ଉତ୍ତମ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ପାଇବା କଥା ସେସବୁ ଯାକ ନ ପାଇକିରି କିଛି ସ୍ୱାର୍ଥପର ଲୋକମାନେ କୌଣସି କୌଣସି କାର୍ଯ୍ୟରେ ଛୋଟ ଛୋଟ ପୁଅ ଝିଅମାନଙ୍କୁ ନିୟୋଜନ କରନ୍ତି That is knowledge, শিশু শ্রমিক
1: হলে এবে দেখা কার ঘরে বাবা নাই কি মা নাই

0: সরলা গীত
1: সরলা
0: কথাবার্তা কথা করে বুঝলুস তোমার কইবাটা
1: নাই বুঝলি কা
0: সে বাবু মিশা কইবাটা শুনলুস তো
1: নাই শুনলি
0: কাই গাই ডোন্ট আছে কেনতা আইছি সেটার পাই এবার সেন্তি কর নাই নি আমার ভাই বইনি মনে মিশা সেন্তি শান্তি রূপিলা মনে কাম ন করা
1: হেলা
0: জোর জোর করে দেশ
1: গালুনি ভাই বোন মন জোয়ার জোয়ার

0: বইলা ভোলা কলি কাল আইলা ভাইরে মনে ভরি দেলা বিষ
1: কিরে হরিয়া কোন করুছি কিরে সেই কোঠি বাহারে মু তো গুড়ায়ে বেল হলানি তোতে সেটি দেখুছি ও আচ্ছা আচ্ছা সাহেবঙ্ক নেম প্লেটটাকু হসি মাজি চকচকিয়া করুছু লাগুছি তু বোধে সেইটাকু সুনা করি দেবু
2: বুঝিলো বাহাদুর মো হাতের যদি হুঁতা তাহলে পুরা সুনা বনাই দিয়ে আম সাহেব যেমতি পুরা চমক থাকে তাঁক নেম প্লেটটা সেমতি চকচক হওয়া দরকার না দেখুছ তো কেমতি চকচক হচ্ছে মেজর সর্দার সুরজিৎ সিং ছোট বড় কেতে যুদ্ধে লড়িছেন এবে কে দিন হল টিকি আরামে অনেক মু তো ভাবুছি
1: আরে হে তো সে সন্দেশ সাহেব এপটক আসছেন মু চালি হে মো গোট পাখক
3: কন করছু কি রে ঘন্টা হেলানি
4: নেম প্লেট আজ্ঞা নেম প্লেট
3: এমতি সফাই হচ্ছে নাই
4: আজ্ঞা মু আ আজ্ঞা ইয়ে কন করছো মরিগলি আজ্ঞা পিঠের হাড় পাড় সব ভাঙ্গি গলা বোধে

0: কিনু হয়ে আন বৃক্ষ নাম বিনা বন্ধু মত মোর বন্ধু মত মোর সবুঠারে।
1: ধুড়ুকি ଗୀତ ଶୁଣୁଥିଲେ ଶିଳ୍ପୀ ଥିଲେ ହଜାରୀ ସେଠୀ ଏବଂ ସାଥୀ। ଏଥର ଶୁଣିବା କେନ୍ଦ୍ରା ଲୋକଗୀତ। ଶିଳ୍ପୀ ହେଲେ ରବି ନାରାୟଣ ନାଥ।